0: শ্রোতাবন্ধু শুভেচ্ছা জনাই আরম্ভ করছো আজির পরিক্রমা কার্যক্রম। মু হচ্ছে সত্যানন্দ,
1: মু জয়শ্রী, নমস্কার।
0: শ্রোতাবন্ধু, নিজ অঞ্চলর অতীতর কথা জাণিলে নিজকু খুশি লাগে, লাগে যেমিতি সেই অতীতর ঐতিহাসিক তথ্য সম্মিলিত কথাবস্তু আজির আম চালিচলন, খাদ্য পানীয়, বেশভূষা, নিত্য ব্যবহার্য সামগ্রীর ব্যবহার সহিত কেতে মিশি যাচ্ছে। এমতি অনেক কথা রয়েছে যা কি আজিবি তার অধ্যয়ন ও গবেষণার আবশ্যকতা রয়েছে। তবে আজ আসন্তু শুনিবা অধুনা ময়ূরভঞ্জ জেলা কপ্তেপদা উপখণ্ডর উদলারু ছ কিলোমিটর দূরে কইঁসারি গাঁ অবস্থিত। এইটি থিলা অতীতর কইঁসারি গড়। এ সম্পর্কে কহুচন্তি এ মাটির সন্তান গবেষক শান্তনু কুমার বেজ।
2: আজ্ঞা নমস্কার,
3: মু শান্তনু কুমার বেজ। মু রেলবাই সার্ভিস রু অবসর গ্রহণ করছি 2023 মসিহারে। বর্তমান মু উদলারে অবস্থান করুছি।
2: এই যে আমার বারিপদার যে দ্বিতীয় শ্রীক্ষেত্র রয়েছে, শ্রী শ্রী হরিবলদেব মহাপ্রভু বিজয়ের মন্দির রয়েছে, এ পূর্ব কইঁসারি গড়ের শ্রীজগন্নাথঙ্কর মন্দির লা। এ সম্পর্কিত কথা আপনার টিকি শুনিবা।
3: শ্রীক্ষেত্র পরে দ্বিতীয় জগন্নাথ মহাপ্রভু মন্দির কোটি হেলা, কেবে হেলা, কেমিতি হেলা, তাহা নিশ্চয় এক গবেষণার বিষয়, অধ্যয়নের বিষয়। তবে আমি আজির ইন্টরনেট যুগরে আমি ইন্টরনেট রু খুঁজলে ভিন্ন ভিন্ন তথ্য পাই থাও। গুগল কহে দ্বিতীয় জগন্নাথ মন্দির রণপুরে হয়েছিল, কিন্তু মেটা কহে যে দ্বিতীয় জগন্নাথ মন্দির বারিপদা বারিপদারে। কিন্তু বারিপদার জগন্নাথ মন্দির প্রায় 80-90 বর্ষ পূর্বরু জগন্নাথ মহাপ্রভু প্রতিষ্ঠিত হয়েছিল কইঁসারিরে। কইঁসারিরে সেতবে গড় থিলা, সে গড়র নির্মাতা থিলে কপিলেন্দ্র দেবঙ্কর জনে সামন্ত ফণিমুকুট। ফণিমুকুট আসি এটারে গড় স্থাপন সহ এক নূতন রাজ্য স্থাপন করেছিল। পরে সেই রাজ্য কপ্তিপদার এক অংশ হয়েছিল বলে কুহা যায়। ফণিমুকুটঙ্কর পুত্র বসন্ত বিরাট থিলে খুব পরাক্রমী, সিয়ে থিলে পুরুষোত্তম দেবঙ্কর সমসাময়িক। সে কাঞ্চি যুদ্ধে পুরুষোত্তম দেবঙ্কর সেনাপতি হয়ে তাঁকু বিজয়ের মুকুট পিঁধাইলে। তেণু তাঁকর পরাক্রম শৌর্য বীর্যরে মুগ্ধ হয়ে গজপতিঙ্কর দুই ঝিও তাঁকু বিবাহ হয়েছিলে। একথা জেলা গেজেটিয়ার তথা পণ্ডিত শ্রীনাথ মিশ্রঙ্কর কাব্য বিরাট বংশরে

শ্রোতাবন্ধু, এতে বলা যায় কার্যক্রম রেলিওকারী প্রচার কল আকাশবাণী দিল্লি আকাশবাণী বারিপদা স্টুডিও ঘটির সময় বর্তমান সকাল 8:15 আরম্ভ করুছ আজর গীতাঞ্জলি কার্যক্রম। প্রাকৃতিক সুষমার আধার হচ্ছে গাঁ বা পল্লী। গাঁর আত্মীয়তাময় পরিবেশ মনকু সর্বদা সতেজ রখে আউ সকারাৎমক ভাবনাটি সৃষ্টি করে মনরে। আজর গীতাঞ্জলি কার্যক্রমে আসন্তু শ্রোতাবন্ধু গাঁর মাটি পাণি পবন আউ আত্মীয়তার বাসনা অনুভব করিবা। সুজলা সুফলা শস্য শ্যামলা পল্লী ভূঁর সৌন্দর্য সতরে অবর্ণনীয়। আম্ব গছর পত্র ওয়াড়ে থাই কোইলি পঞ্চমতানরে গীত গাইলা বেড়ে নড়িয়া গছর পত্ররে পত্ররে মলয় পবন সঞ্চরি যায়। মুন্ডরে ছাড়কু তুণ্ডরি মারি মো গাঁ মাটির চষা ভাই ফসল অমল করে আনে ঘরক।

শ্রোতাবন্ধু, এ থেকে আজির গীতাঞ্জলি কার্যক্রম আকাশবাণী বারিপদা। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লি শুনিপারে কিছুক্ষণ মধ্যে।

প্রিয় সখি ললিতা কহিলে, ললিতে এই বৃন্দাবনরে যে কি মোর মন আজ হজি যাচ্ছি, এই বিশ্ব জগত আজ যেমিতি কৃষ্ণময় দেখা যাচ্ছে, কেউ পটে কৃষ্ণ অছন্তি বলি মু জানি পারু নাই, কিন্তু মো আখি কু সবুবেলে দেখা যাচ্ছে মো পাখরে যেমিতি কৃষ্ণ অছন্তি। তে এভাবে ভাবরে যেতে ললিতা কু কহুছন্তি, তেউ কহিলে আউ কোন না, সল কুঞ্জে সল কলা তিথিরে হরি খেলিবে সে রঙ্গরতিরে, সল কুঞ্জ দ্বাদশ বনরে আজ সে কুঞ্জ আরম্ভ করিবে, এবং এই কলাতিরে প্রত্যেক তিথিরে গোটিয়ে গোটিয়ে কুঞ্জ আরম্ভ করিবে। এভাবে ভাবরে যেতে আসি জনাই দেউছন্তি।

শ্রোতা ভৌণী, বর্ষার ছটি ঋতু হলে বর্ষা দিনটি সমস্ত বেশ আনন্দদায়ক। গ্রীষ্ম ঋতুর দাবাহনরে শুষ্ক পৃথিবী ত্রাহি ত্রাহি ডাকুথিবা বেলে বর্ষার বারিধারে শীত পৃথিবী অজাড়ি দেইথায় নানা প্রকার ফুল ফল আউ নানা প্রকার শস্য। তেবে এই বর্ষা দিন যেতিকি আনন্দদায়ক সেতিকি সতর্কতা মধ্যে অবলম্বন করিবাকু পড়িথায়, কারণ এই সময়রে অনেক রোগ সংক্রমিত হইতান্তি, যেপরি ডাইরিয়া, ম্যালেরিয়া, টাইফয়েড, আন্থ্রাস আউ সোয়াইন ফ্লু, ডেঙ্গু ও চিকেন কুনিয়া পরি রোগ। তেণু এসব রোগ প্রতি সতর্ক রহিবা উচিত। প্রথমত নিজে স্বচ্ছ রহিবা ও আম পরিবেশক স্বচ্ছ রাখিবা, পিইবা পানিকু ফুটেই বা যে কোনসি মাধ্যমরে পিইবা উপযোগী করি নিশ্চিত পিইবা, কারণ এই পানি দ্বারা হি অনেক রোগ ব্যাপি থাকে, যেভাবে ডাইরিয়া আদি, এপরিকি অনেক অঞ্চলরে এই পানি যোগু কিডনি রোগ আদি দেখিবার মিলুচি। তেণু ভৌণী মনে রাখিবা উচিত, পানিকু নিশ্চিত ভাবে পিইবা উপযোগী করি পিইবা, গাঁ গহলি মানকরে পানিকু ফুটেই পিইবারে কোনসি অসুবিধা নাই, কারণ সেঠারে কুটা, অলিয়া পত্র, লটা ঝটা ও ঘষি আদির উপযোগ হবার দেখা যায়। তা ব্যতীত গরম ও সুষম খাদ্য খাইবা নিহাতি দরকার। মশা মাছি ঠারু দূরেই রহিবা পাই নিয়মিত ভাবে ঝুণা বা লিম্ব পত্রর ধুঁয়া দেবে। রাত্রি কালরে মশারি টাঙ্গি বা কীটনাশক ঔষধ যুক্ত মশারি টাঙ্গি শোইবা অভ্যাস নিশ্চয় করিবে। আউ পায়খানা আসিবা পরে সাবুনরে হাত ধোইবা ও খাইবা পূর্বরু মধ্যে সাবুনরে হাত ধোইবা নিহাতি দরকার। আউ হ্যাঁ, যদি জ্বর তুরন্ত রক্ত পরীক্ষা করাই ডাক্তারঙ্কর পরামর্শ ক্রমে ঔষধ খাইবে। এবে এই সব বিষয়ে আলোচনা করিবা পাই গ্রামসভা হচ্ছে, তেণু গ্রামসভা নিশ্চয় যাবে, আশা দিদিঙ্ক সহিত নিশ্চয় ভাবরে যোগাযোগ করিবে, গাঁরে থিবা অঙ্গনবাড়ি কেন্দ্র মানকর সাহায্য নেবে, রোগ হলে সেমানকর কথা অনুসারে চিকিৎসা করাইবে। আউ হ্যাঁ, সোয়াইন ফ্লু আদি রোগ হেবার জনা গলে ঘুষুরি মানঙ্কু ঘরঠারু দূরেই রাখিবে। বর্ষা দিনরে এইপরি পানি ও রোগর প্রতিকার।

এতিবাজে কার্যক্রম রিলে করে শুণাইল বিবিধ ভারতী প্রসারণ সেবা দিল্লি আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিট। শ্রোতাবন্ধু আসন্ত শুণবা এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ।

শ্রোতাবন্ধু শ্রোতাবন্ধু আপনার শুণুলে অক্ষয় মহান্তি কণ্ঠে এই ভক্তি গীতটি রচনা শীর্ষানন্দ দাশকানন পরবর্তী গীতরে কণ্ঠদান করছেন নির্মলা মিশ্র এবং ভিখারী বড় রচনা পুরাতন।

শ্রোতা বন্ধু, আপনমানে শুনুথিলে কার্যক্রম চাষবাস। কার্যক্রমটিকে প্রযোজনা করেছিল নাগভূষণ মাঝি, উপস্থাপনায় প্রদ্যুম্ন কুমার মহাপাত্র, সত্যানন্দ শ্রীজীবড় এবং শুভেন্দু কুমার বেহেরা। আকাশবাণী বারিপদা, আসন্ত শুনিবা পরে পরে কেতেটি ওড়িয়া কথাচিত্র গীত কার্যক্রম। কথাচিত্র অভিলাষ, কণ্ঠশিল্পী হরিহরণ এবং আরতি মুখার্জী।

0: শ্রোতা বন্ধু, আপনার শুনে আকাশে কি রঙ লাগিলা কথা চিত্রর এই গীতটি কণ্ঠদান করে অভিজিৎ।
1: চমটু বাবুই ঝপন, নানু ভাই গহনার দোকান, মঙ্গলবার বেলিডিহে হাট, বুধবার রাঙ্গামাটিয়ে হাট, আর রবিবার হিলো কুলিয়ানা হাট রে পুরুব সেট সামাং কাতে দুড়ুব কানা। হাট দিন ছাড়া কাতে যত দিন কুচাই বাস স্ট্যান্ড সুরে দোকান খুলে তাহেন কানা, আর গহনা দো আকো গেকো বেনায়।
2: আর গ্যারেন্টি দো মেনা আছে বাঙা?
1: পুরো পুরি গ্যারেন্টি। নানু ভাই গহনা দোকান কুচাই বাস স্ট্যান্ড, মোবাইল নম্বর 9437112459। চলো আলাং সে গো।
2: চলো আলাং তবে।

0: শ্রোতা বন্ধু, আপনার শুনেছিলেন কথাচিত্র অঞ্জলির এই গীতটি, কণ্ঠদান করেছিলেন গুডলি রথ এবং তপ মিশ্র। এসহ ওড়িয়া কথাচিত্র গীত কার্যক্রম আজ এতিকি। আকাশবাণী বারিপদা আসন্ত শুণবা স্বাস্থ্য সম্পদ পরিবার কল্যাণ কার্যক্রম। কার্যক্রমটি প্রযোজনা করছেন নাগভূষণ মাঝি, উপস্থাপনার কনক মঞ্জুরী বারিক।
1: শ্রোতাবন্ধু মানুষ শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু স্বাস্থ্য সম্পদ কার্যক্রম। কিছুদিন হেলা রাজ্যের কেতেক অঞ্চলের কনজাক্টিভাইটিস বা আখিধরা রোগ ব্যাপিবার নজরকু আসুছে। বিশেষজ্ঞ মতরে এহা এক সংক্রামক রোগ বলে জনাপড়িছে। এথিপাই আমি কিভাবে সতর্ক রহিবা, এহার প্রতিষেধক ব্যবস্থা কণ রহিছি, এ সম্পর্কে আলোচনা করিবা পাই আজ আম স্টুডিওরে উপস্থিত অছন্তি পিআরএম মেডিকাল কলেজ এবং হসপিটাল বারিপদারু চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুলা প্রধান। ম্যাডাম, আপনার আম কার্যক্রমকে স্বাগত জনাওছু। আজ্ঞা নমস্কার।
2: নমস্কার শ্রোতা বন্ধু মানুষ নমস্কার।
1: আজিকালি বহুত লোকঙ্কঠারে আখি লাল পড়িবা, পানি বাহারিবা ভলি সমস্যা দেখা যাওছি। প্রকৃতরে এই আখি ধরা রোগটি কণ?
2: আজ্ঞা, আপন ঠিক কথা কইছন্তি। এই কিছু দিন ভিতরে আখির সমস্যা ও আখি রোগীঙ্ক সংখ্যা হঠাৎ মানে বহুত বহুত জলদি বহু সংখ্যক পেসেন্ট দেখা যাচ্ছেন, মানে আখি রোগীঙ্ক সংখ্যা হঠাৎ বড়ি যাইছে। এহা মুখ্যতঃ কনজাক্টিভাইটিস যোগু হেউছি, যাহা আমি লোকাল ল্যাঙ্গুয়েজরে বা ওড়িয়ারে কউ যে আখি ধরিছি।
1: এহা মুখ্যতঃ কাহিকি হইথাই?
2: কনজাক্টিভাইটিস বা পিঙ্ক আই মেইনলি হুয়ে, যেমিতি ভাইরাল ইনফেকশন হেলা কি ব্যাকটেরিয়াল ইনফেকশন, কিছু আখিরে হাত বাজিলা কি মাড় হেলা কি ধূলি পবন বাজি আলার্জি লাগি কনজাক্টিভাইটিস হয়ে। কিন্তু করেন্ট সিচুয়েশনরে বহুত লোকঙ্ক পাখরে কমিউনিটিরে যে এতে পরিমাণের আখির সমস্যা দেখা যাচ্ছে, তাহা মেইনলি ভাইরাল ইনফেকশন মানে ভূতাণু জনিত এহা এক রোগ, যাহাকি কনজাক্টিভা ইফেক্ট করে আখি লাল পড়ে, পানি বাহারে ও আখির বিভিন্ন সমস্যা দেখা যাই থাকে।
1: তবে জনে ব্যক্তিকে আখি ধরিছি বলে কিভাবে জানিবা?
2: আখি ধরলে কণ হুয়ে না, আখি পতা গুড়াক ফুলি যায়, আখির বহুত পরিমাণের পানি বাহারে, লেঞ্জরা বাহারে, আখি বালি পড়লা ভলি লাগে, বাহারক বাহারলে কিংবা লাইট পড়লে অধিক কষ্ট অনুভব হুয়ে। তো এসব যদি সমস্যা দেখা গলা গোটে আখিরে কিংবা দুইটি বোথ আইরে দেখা গলা, তেবে আমি জানিবা যে আখির সমস্যা মানে কনজাক্টিভাইটিস হয়েছি বলে।
1: এথিরে কেউ মানে অধিক মাত্রারে সংক্রমিত হেবার আশঙ্কা রয়েছে?
2: যেহেতু এহা এক ভূতাণু জনিত রোগ, ভাইরাল ইনফেকশন কি সুপর ব্যাকটেরিয়াল ইনফেকশন যোগু হুয়ে, এক সংক্রামক রোগ, তো যেটি ক্রাউডেড প্লেস মানে যেটি বেশি অধিক সংখ্যক লোক রুহতি কি পিলা মানে রুহতি, যেমিতি স্কুল কলেজ হস্টেল কি কিছু সোশিয়াল গ্যাদরিং, এইসব জায়গায় সংক্রমণের আশঙ্কা বহুত বেশি থাকে। ও সেইটি যে রুহতি সেমানকর আখি ধরিবা কনজাক্টিভাইটিস বেশি পরিমাণের হইথায়।
1: ভিড় জায়গায় সাধারণত ইয়া বেশি ব্যাপী থাকে?
2: হ্যাঁ, ভিড় জায়গায় বহুত ব্যাপী থাকে, বহুত জলদি ব্যাপী থাকে।
1: আজ্ঞা, আখি ধরা রোগীর সংস্পর্শে আসলে কিংবা তাকে দেখিলে আমাকে মধ্য সংক্রমিত হয়ে পারে কি?
2: না, সেমিতি কিছু নুহে। এমিতি নুহে যে গোটে পেসেন্টর আখি ধরিছি, জাস্ট আমি তাকে গোটে নজর দেখিদেলে তো আমাকে বি সেই রোগ ব্যাপি যাব কি আমঠারে বি সেমিতিকা সংক্রমণ সঙ্গে সঙ্গে হয়ে যাব। কিন্তু এহা সত যে এহা এক ডিয়া রোগ, এহা গোটে সংক্রামক রোগ, কিন্তু তার ট্রান্সমিশন মানে কেমিতি ব্যাপে সেটা মেইনলি দুই প্রকার ব্যাপি থাকে। যেমিতি গোটে হচ্ছে ফোমাইট, ফোমাইট মানে যাহার আখি ধরিছি তা আখিরু পানি বাহারছি, লেঞ্জরা বাহারছি, তাহাকু হাতরে পোছুছি কিংবা কপড়ারে পোছুছি, সিয়ে পুনি তাকু এপট সেপটে টেবুলরে হাত রাখুছি, তো সেই জায়গার সংস্পর্শে অন্য জনক হাত আসিলা, সিয়ে পুনি হাত লগেলা আখিরে, তো তাহা দ্বারা কোন না গোটে আখিরু আউ গোটে আখিকু আরামসে ব্যাপি থাকে। সেকেন্ড কথা হচ্ছে এয়ারবন, এয়ারবন মানে জনকু হয়েছি কনজাক্টিভাইটিস তা আখির বহু ক্লোজলি আমি যদি যা, তো এয়ারে কিছু ড্রপলেট ভাইরস থাকে, ভূতাণু গুড়াক এয়ারে ঘুরি বুলথান্তি, তো সেমিতি বহু পাখকু গলে সে এয়ারবন ড্রপলেট দ্বারা মধ্য স্প্রেড করে।
1: তবে কনজাক্টিভাইটিস বা আখি ধরা সমস্যা থেলে কেউ সব কথা প্রতি ধ্যান দেওয়া পড়ি থাকে?
2: দেখুন, কনজাক্টিভাইটিস হয়েছি কি আখি ধরিছি, তো মূল কথা হচ্ছে নিজ আখিরে হাত লগাইবে না, কেন হাতরে আমার বহুত হাজার হাজার জীবাণু অছন্তি, হাতর জীবাণু পুনি

শ্রোতা বন্ধু আপনার শুনে স্বাস্থ্য সম্পদ পরিবার কল্যাণ কার্যক্রম কার্যক্রমটি প্রযোজনা করে নাগভূষণ মাঝি উপস্থাপনায় কনক মঞ্জুরী বারিক।

শ্রোতাবন্ধু, আপন মানে শুনুলে লোকসঙ্গীত কার্যক্রমের দাসকাঠিয়া আকাশবাণী বারিপদা। আসন্ত শুণবা একক হিন্দি কথাচিত্র গীত কার্যক্রমের হিন্দি কথাচিত্র দিওয়ানার পরে পরে কতটি গীত।